আকাশবাণী বারিপদা, আজি রবিবার, 1948 শতাব্দ শ্রাবণ মাস 25 দিন, ইংরাজি 2026 মশিয়া অগস্ট মাস 16 তারিখ। শ্রোতাবন্ধু মানুষ অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির অধিবেশন। কার্যক্রম আপনার শুণুছেন এফএম ব্যান্ড যোগে প্রচারিত হচ্ছে 102.9 MHz। স্টুডিও ঘড়ি সময় সকাল 5টা বাজি 58 মিনিট,

শ্রোতা বন্ধুমানু গোটি কহি রকুছু আজ রাতে 7:30 প্রচার করব আকাশবাণী কৃষি শিক্ষা এতে বিষয় রয়েছে উত্তম স্বাস্থ্যপ্রদ খাদ্য মান্ডিয়া এ সম্পর্কে আলোচনা করেছেন পুষ্পাঞ্জলি সামন্তরায়।

এইটি শেষ করুছ কাকড়ি কার্যক্রম। কার্যক্রমটিকে উপস্থাপনা করেছিলেন বীণাপাণি সিং এবং নিবেদিতা বারিক। আকাশবাণী বারিপদা। আধুনিক গীতটি শুনতে গাইছেন শিল্পী কুমার বাপি এবং পমি, গীত রচনা পঞ্চানন নায়ক।

শ্রোতা বন্ধু, হ্যালো বারিপদা কার্যক্রম সম্পর্কে সূচনা। প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট রু সকাল 9টা পর্যন্ত প্রচারিত হেউছি কার্যক্রম হ্যালো বারিপদা। এই কার্যক্রমর পুনঃ প্রসারণ প্রত্যেক বুধবার সকাল 8টা বাজি 15 মিনিট রু 9টা পর্যন্ত শুনিপারিবে। হ্যালো বারিপদা কার্যক্রমরে নিজ পছন্দর গীতকু সামিল করিবাকু চাহুথিলে প্রতি বুধবার অপরাহ্ন 4টা রু 5টা মধ্যে আমাকে টেলিফোন করন্তু। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 06792254105। আউথরে কই রাখুছু শ্রোতা বন্ধু, প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টা রু 5টা মধ্যে টেলিফোন করন্তু। টেলিফোন নম্বর 06792254105। সূচনাটি এতিকিরি শেষ হেলা।

শ্রোতা বন্ধু, ডেঙ্গু জ্বর সম্পর্কে সূচনা। ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। বর্ষাদিনে ডেঙ্গু রোগর প্রাদুর্ভাব অধিক। ডেঙ্গু রোগর বাহক এডিস মশা। ঘর মধ্যে বা ঘর নিকটরে কৌশি স্থানরে জমি থিবা পরিষ্কার তথা স্বল্প পরিমাণে ডিম্ব দিয়ে। এই মশা সকাল সন্ধ্যা সময় এবং দিনবেলে মধ্যে কামুড়ি থাকে। ডেঙ্গু প্রতিরোধ পাই ঘরে থিবা বিভিন্ন পাত্র এবং ফুলকুণ্ড আদিরে কিংবা ঘর চারিপাখরে জমি রহুতবা পানিকু অন্তত দুই রু তিন দিনরে থরে নিষ্কাশন করে দিয়ন্তু। দিন হেউ বা রাতি শোইবা বেলে মশারি টানি শুয়ন্তু। জ্বর গণ্ঠি বিন্ধা আখিরে যন্ত্রণা হলে তুরন্ত ডেঙ্গু পরীক্ষা করে চিকিৎসা করন্তু। সরকারি ডাক্তারখানায় ডেঙ্গু রোগীঙ্ক পাই পরীক্ষা ও চিকিৎসা বিনা দেয়রে উপলব্ধ। সূচনাটি জনাইছন্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা সরকার।

0: শ্রোতা ভাই ভী তথা চাষী ভাই মানুষ শুভেচ্ছা ও নমস্কার। আরম্ভ করা আজকের চাষবাস কার্যক্রম।
1: বড় ভাই, এ তো বর্ষা দিন, বর্ষা দিনে আমার বেশি সমস্যা হচ্ছে বিভিন্ন প্রকার সংক্রামক রোগ সব আক্রমণ করে। সাধারণ ভাবে দেখ থা জ্বর প্রায় পরিবার ভর্তি হয়ে গলা
0: নাকি,
1: আউ বিশেষ করে ছোট ছুয়া মানুষ টিকে দেহ খারাপ হলে আমি অস্তব্যস্ত হয়ে যাও, কেমতি তাঁকু চিকিৎসা করাইবা। আউ কি কি কৌছেন ভাইরাল জ্বর, মানে এই যে বর্ষা হচ্ছে পাগ পাই আর টিকে দেহ খারাপ হচ্ছে, তুমি মেডিসিন খাও কি ন খাও কিন্তু দুই আড়াই দিন তিন দিন পর্যন্ত টিকে ঘাঁটি হব।
0: তারপরে বেশি দিন পর্যন্ত বি জনজনকার রই যাচ্ছে, এবং বিশেষ করে থা যে কহিল কফ থরে যদি তোমার লাংস রে হয়েছি তাহলে জ্বর বি রুচি, এবং বহুত হায়ার অ্যান্টিবায়োটিক খাইলা পরে মানে যাই ভাল হচ্ছে। আর যে বয়স্ক লোক যেমন টিকে রোগ প্রতিরোধক শক্তি কম অছি তাঙ্কর মানে অক্সিজেন লেভেল বি কমি যাচ্ছে, এপরিকি সতুরি ঘর ধরি যাচ্ছে, যেপাই কি পেসেন্ট মানে এডমিশন হয়েছেন। ইয়া ভিতরে আমার পণ্ডিত রঘুনাথ মুর্মু মেডিকাল কলেজ এন্ড হসপিটাল চালি যাইছি কোটকু না রঙাবাটিয়াকু, তো রঙাবাটিয়ার যে ভিত্তিভূমি আমার থিলা পিলা মানে পাঠ পড়িবা পাই তথা হসপিটাল খুলিবা পাই পুনি পেসেন্ট মানকু এডমিশন করিবা পাই, সেটি সেদিন যাইকি মোর গোটে হেলা অভিজ্ঞতা যে রাতিরে যে মানকু রাতি সারা রখা হচ্ছে

0: আস্তে আস্তে গোটে সময় আসবে হুয়ে তো হবে কিন্তু এটা নিশ্চিত ভাবে সত্য যে যেতিকি ডাক্তার যে বিভাগে রহবা কথা সেটা আমার ওড়িশার না আসবে কোটু যদি বি সরকার আনবে কোটু আনবে বাহার স্টেট রু তো আনিপারে তেমন আমার ওড়িশার সেটি ডাক্তার সব বিভাগে না তাপরে এবে স্পেশালিস্ট মানকর যুগ গলা এবে সুপার স্পেশালিস্ট মানকর যুগ এই যে কোভিড পর অবস্থা যে হয়েছি রোগী মানকর অবস্থা সংকটাপন্ন হচ্ছে এবং প্রায় কহিবাকু গলে সমস্তে এই যে কাশ কথা কৌনি কফ কথা মানে প্রায় হয়ে যাচ্ছে সমস্ত নিঃশ্বাস বলছি আজমা পেসেন্ট সমস্তে হয়ে যাচ্ছেন বুঝল না ব্রঙ্কাইটাল আজমাটিক হয়েকি আবস্থা খারাপ হয়ে যাচ্ছে জীবন বি পড়ছে বহু জনকর হয়ে তো কে নেই
1: কথা মূল কথাটা হচ্ছে আমার যে আশা ভরসা হোলা যে আম অঞ্চলের যদি আমার বড় হসপিটাল হুয়ে অর্থাৎ এই যে পণ্ডিত রঘুনাথ মুর্মু যে মেডিকাল কলেজ ও হসপিটাল হল পরে আমি কটক উপরে নির্ভরশীল হবানি এটি আমার রোগী মানে চিকিৎসার সুবিধা পাইবে সে আশাটা কমসে কম বর্তমান পাই আশারে রয়েছে কারণ এবে সুদ্ধা সেই কটকু রেফর হচ্ছে সেই বিভাগর বিশেষজ্ঞ যে বিভাগর যে ক্রিটিকাল কেয়ার বলে আমি কুচে যে বিভাগ সব সবু বিভাগর যে বিশেষজ্ঞ মানে এটি নাহান্তি হেলা কি আউ যে মানে নুয়া নুয়া সব আসিছন্তি সেমানকর সেতিকি অভিজ্ঞতা হেইনি যে রোগীকু ট্রিটমেন্ট করে
0: দেবে তারপরে আহুরি গোটে কথা যে যে মানে এই যে সুপার স্পেশালিস্ট হইছন্তি না সেমানে তাক নিজ প্রয়াসরে হইছন্তি অর্থাৎ পয়সা খরচ করিকি বাহারে পড়িকি আসছন্তি সেমানে যে মানে লক্ষ লক্ষ টাকা খরচ করছন্তি সেমানে কিপরি ভাবে তাঙ্কর উঠাইতে চেষ্টা করিবে সে পয়সাটা কিমতি উঠাইবে গভর্নমেন্ট হসপিটালে যাই কি কাম কলে উঠাইবে কি তেমন সেমানকু ঘরোই ডাক্তারখানা সহিত অ্যাটাচ হওয়া কব ঘরোই ডাক্তারখানার অ্যাটাচ মানে সেই যে ক্রিটিক্যাল কেস কথা তুমি কৌছ সেটি বারিপদার সম্ভব নুহে বারিপদার কেতবে কেমতি রববারিয়া গুরুবারিয়া শনিবারিয়া কি কেমতি আসুচন্তি মানে যেমতি যাতে নি গাঁ হাটকু বিভিন্ন হাট বজারকু বিকন্তি বারিপদার বি কিছু ব্যবসায়ী অছন্তি বিভিন্ন হাটকু বিকতে যাঁতি ঠিক সেই ভলিয়া সেমানে বিভিন্ন প্রান্তরকু বা যোনটা টেরিটরি কু কুহা হউচি পেরিফেরি কু টেরিটরি কু সেমানে আসুচন্তি সেই দিনে অধে সিয়ে বি পুনি পেসেন্টটা তাঙ্ক পাখে পৌঁছিলে যাইকি সেমানে দেখিবে গোটে নির্দিষ্ট জায়গায় সেমানে বসুচন্তি তেণু অসল কথা হচ্ছে তুমি ভিত্তিভূমি যাহা বি রখ না কাহিকি হসপিটাল পাই কিছু মানব সম্বল যে মানে প্রকৃতরে পাস করছন্তি প্রকৃতরে সেই বিভাগে জ্ঞান অছি তাঙ্কর এক্সপোজার অছি বড় বড় হসপিটালে কাম করছন্তি সেই ভলিয়া লোক দরকার যোটা কি আম বারিপদারে সেটা এতে শীঘ্র সম্ভব নুহে কটকরে সম্ভব হয়ে পারুনি সবু ভুবনেশ্বর রে পুরা কেন্দ্রীভূত হলানি কারণ ভুবনেশ্বর রে কর্পোরেট হসপিটাল বেশি অছি এবং কর্পোরেট হসপিটাল বর্তমান ডাক্তার মানকু আকৃষ্ট করছে যে মানে অবসরপ্রাপ্ত ডাক্তার সেমানে যদি এটি মানে ক্লিনিক তাঙ্কর নচালা না সেমানে দেখি কর্পোরেট হসপিটালে জয়েন করছন্তি বারিপদার বি যাইকি কাম করছন্তি তেণু আমি যাহা ভাবুথুলু প্রকৃতরে আমার গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এবং লোক সম্বলকু সেতিকি স্তরে পৌঁছাইবা ইয়ে সহজ সাধ্য নুহে তিরিশটা জেলার তিরিশটা মেডিকাল কলেজ খোলা যাইপারে কিন্তু মেডিকাল কলেজের পিলামানকু পড়াইবা পাই যে শিক্ষক দরকার সে শিক্ষক পুনি ওড়িশার সেতিকি সংখ্যার নাহান্তি এটা হচ্ছে সম্পূর্ণ ভাবে নিরলা সতকথা
2: আমি আমার স্বাস্থ্য প্রতি সচেতন রহিবা এবং আমার স্বাস্থ্য কিভাবে ভাবে ভালো রহিব আমার কথা রয়েছে যে আমি যদি নিজে সাবধান হবা নিজ দেহকু নিজে ঠিক ভাবে পরিচালনা করিবা তাহলে আমি বহু দিন পর্যন্ত স্বাস্থ্যবান হয়ে রইপারিবা খেলকুদ ব্যায়াম ইত্যাদি করে আমি নিজে কেমতি নিরোগা রহিবা সেই দিক প্রতি যদি আমি বিশেষ ভাবে ধ্যান দেবা তা সহিত আমার পারিবারিক খুশি কেমতি আসিপারিব এবং আমার সমস্তে কেমতি খুশিরে রইবে সেই চিন্তাধারাকু যদি আমি আগেইবা হস খুশিরে নিশ্চিত দিন কটিযিব এই রোগ বৈরাগ্য হকু আমি নিশ্চিত ভাবে নিজ পাখরু দূরেই রাখিবা
0: চিকিৎসা হওয়া অপেক্ষা তোমার কহিবা কথা আমি রোগী হবা আগুরু নিজে নিজর ডাক্তার হবা কিপরি ভাবে ভালো খাদ্য খাইবা ভালো জীবনশৈলী রাখিবা এবং ভালো যেমতি কহিল ভালো বাতাবরণ ভিতরে রহিবা আউ রোগী হবা নাই শীঘ্র রোগ আমকু যেমতি সংক্রমণ ন করু সেই দিগ প্রতি যদি আমি ধ্যান দবা তাহলে মু ভাবুছি আউ সেইটা হব আমার কর্তব্য সেইটা হব তবে যাইকে আমি নিজকু ঠিক রাখি পারিব আম পরিবার লোককু ঠিক রাখি পারিব
1: তারপরে বি বর্তমান বড় এই চিকিৎসা হচ্ছে ব্যয়বহুল জিনিস নাকি আগরু যেমতি আমি সরকারি ডাক্তারখানা হোক বা প্রাইভেট রে বি অল্প পয়সারে হতলা আজকাল সেটা আর সম্ভব নয় সবু দরদাম বড়লা বেলকু এপটে ডাক্তার ফিস বি বড়ি সারা বুঝিপার তবে বড় আজ কিডনি স্টোন যেটা কি বহু লোকর হচ্ছে আউ ময়ূরভঞ্জ জেলার বি বহু দেখা যাচ্ছে সেমানে সব এই যে যেমতি কৌনথল কি ভুবনেশ্বর কটকরু ডাক্তার আসিকি এটি করছন্তি সেইমানে আসিকি প্রায়ত সেই অপারেশন ইত্যাদি সব করছন্তি আউ তা বিষয়ে কিছু জানিবা জনে শল্য চিকিৎসক অছন্তি ডাক্তার লক্ষ্মণ কুমার বাগ আম গণ্ডে অছন্তি তাঙ্কু পচারিবা আউ
0: স্যার নমস্কার
3: নমস্কার
2: নমস্কার
0: এই যে আমি কথা হউতুলু স্যার আজি টিকে শ্রোতা বন্ধু মানকু শুনাইবা কিডনি স্টোন উপরে
4: এই মেডিকেল কলেজ হেলা পরঠু
0: আজ্ঞা
4: কিডনি স্টোন একচুয়ালি প্রাদুর্ভাব

0: বেশি। প্রত্যেক পাঁচটা পেসেন্ট পেট বথাউছি বলিকি আসলে গোড়ি ফিঙ্গি দেলে তিনটা পেসেন্ট হচ্ছে কিডনি স্টোন। তো আমি সেই বর্তমান আমি আমার প্রফেসর ডাক্তার সব বসি আমি চিন্তা করু তা উপরে আমি গোটে রিসর্চ করিবা একচুয়ালি অসুবিধা কোন রয়েছে যে আম ময়ূরভঞ্জ জেলায় কিডনি স্টোন প্রাদুর্ভাবটা কোন পে অধিকা বলিকি।
1: আজ্ঞা, তেড়ু প্রথম লক্ষণ জানিবা যে কেমতি আমি অনুমান করিবা বা আশঙ্কা করিবা।
2: আপনকর উত্তর তো আমি জানি পারছু পেট বথা তো নিশ্চিত ভাবে লক্ষণ থিবো, তথাপি বিশেষ লক্ষণটা কোনটা যেটা কি আপনকো পুরা জনাই দিয়ে যে
1: ব্রুককটা হচ্ছে আমার যেটা পরিষ্রা করিবার বা করে
0: তৈরি করিবার। হ মেন যন্ত্রটা হচ্ছে ব্রুকক, ব্রুককটা সেই একচুয়ালি কিডনি রে যে স্টোনটা হচ্ছে বিশেষ করে আমার বোধে আম অঞ্চল রে এটা পানি জনিত সমস্যা মতে বেশি বলে লাগুছি। এমতি বি আমি দেখুছু আয়রন কন্টেন্টটা বোধে আম এই অঞ্চল পে অধিকা রহুছি,
2: পানি রে রহুছি,
0: ক্যালসিয়াম ফসফরাস এই জিনিসটি বি বোধে অধিকা রহুছি। আর গোটে সব বড় সমস্যা হচ্ছে পানি বোধে আম লোক বহুত কম পিউছন্তি বি
1: পিবাটা তো
0: পিবাটা নিজে পিবা পানিটা বি
1: খাদ্য খাই সারি পারে যেতিকি দৈনিক হিসাব রে
0: দৈনিক 3 রু 4 লিটার পিবা কথা সেটাই বোধে কম রহুছি। আর পানি রে তো সে প্রবলেমটা আছে কিডনি স্টোনটা হচ্ছে যেমতি স্যার কহুথিলে পেট বথা তো গোটে লক্ষণ কারণ আম দুইটা কিডনি দুইপটে দুইটা তো বাঁ পটে বি হইপারে ডাহাণ পটে বি কথা হইপারে সে কথাটা বেলে বেলে কোন হয় পিঠি পটু আরম্ভ হইকি সেটা পেট দেইকি যাইকি জঙ্ঘ সন্ধি দেইকি বি যাইপারে সেটা হলে কোন হয় সেটা কিডনি স্টোন বা ইউরেটরি স্টোন বা পরিস্রা নলীর স্টোনটা একচুয়ালি কিডনি রে স্টোনটা ফর্মেশন হলে গোটে স্টোন যদি খসি গলা আর সেটা যদি পরিস্রা নলীরে আসি লটকি রহিলা তো সেই জায়গায় পুনি গোটে আউটে বথা হবো তো কিডনি রে রহিলে বি তো বথা তো হবো
1: পরিস্রারে কিছু অসুবিধা হবো নি মানে নরমাল যেমতি
0: স্টোনটে রহিলা মানে আমার ইনফেকশন র চান্সেসটা বড়ি যাবো সে স্টোন বি বিভিন্ন প্রকার স্টোন থাকে ফসফেট স্টোন ক্যালসিয়াম স্টোন পিগমেন্ট স্টোন সেটা বি বিভিন্ন প্রকার স্টোন আছে যেটা আমার ডাক্তারি ভাষায় কোয়া
2: প্রকার ভেদ আছে
0: প্রকার ভেদ আছে সেটি কতটা স্টোন থাকে যে মানকর স্টার ভলিয়া বা স্পাইক থাকে যেমতি কি আমার
1: কোটা কোটা
0: কোটা কোটা থাকে সেগুড়া যদি লটকিব সেগুড়া জিনিসরে পরিষ্রা করলে বেলে বেলে রক্ত বি যাব ইনফেকশন তো হবো পরিষ্রা জলাপোড়া হবো বথা হবো রক্ত বি পরিষ্রা
2: রেপচার করাই দেবো ভিতরে তার মানে
0: রপচার করে সেটা ভিতরে খাই যায় সে ধীরে ধীরে ধীরে ঠেসি হয়ে রয়েছে এটা খাই খাই খাই খাই যায় তো সেই ব্লিডিংটা বি হুয়ে রক্ত বি হুয়ে পরিষ্রা রক্ত বি যা সে লক্ষণীয় প্রকাশ হয় যদি সে স্টোনটা যাই খসি যদি কোণী মতো ব্লাডর রহিগলা বা পরিষ্রা থলিরে রহিগলা পরিষ্রা থলি রহিলে সে সমস্যা করি বেড়ে বেড়ে সেটা খসি যদি পরিষ্রা পুরা নলী সামনা পর্যন্ত পলাই আসব সে পরিষ্রা করা পূর্ব বহুত ভীষণ পেন হব যেটাকি সম্ভাবি বি হবনি বা যদি থলিরে অছি পরিষ্রা সরলা পরে ঠোপা ঠোপা রক্ত বি পড়ব
2: আচ্ছা
0: গুড়ায় সমস্যা সেইপাই সেটা অছি স্টোনটা সেটার গোটে প্রথম লক্ষণ সেটা প্রধান লক্ষণ
3: স্যার পরিষ্রার বাহারি যাবনি
0: বাহারি বি যাব যদি স্টোনর স্টাইজটা কম অছি সে বাহারি যাব ইউজুয়ালি আম হিসাবরে 6 mm রু কম যদি সাইজ র স্টোনটা অছি সে ডিউ প্রসেস রে খসি যিবার চান্সেস অছি থরে 7-8 mm রু অধিকা হেই গলা তাহলে নলি গুড়া যেতে সরু সে আউ যিবাকু বাটো পাইনি সে সেটি লাখিকি রহিযিব লাখিকি রহিগলে সে তাকে স্ট্রেচ বি করিব মানে তাকে টাণিকি ধরিব বেলে বেলে খাইবি যাব যেটা কি ইনফেকশন করিব আর সেটা হচ্ছে পেট বথার প্রথম সোর্সটা সেটা। আর গোটে জিনিস আপনার যেহেতু তল লেভেলে আপনার মনে কর রাস্তাটা বন্ধ হয়ে গলা উপর লেভেলটা আপনার ফুলি ফুলি যাব কারণ ইউরিন তো ঝরুচি না সে বাট পাওনি যাওয়া যে বাট যাচ্ছে ধীরে কষ্টে যাচ্ছে তো উপর লেভেলটা সে ফুলি ফুলি যাব যেটা আমার ভাষায় হাইড্রোইরেটরো নেফ্রোসিস বলে কহতি
2: সেটা
0: কিডনিকে ফুলাইব ধীরে ধীরে সে ফুলাটা এত হব প্রেসর দেব ধীরে ধীরে ধীরে সে কিডনিটাকে হি নষ্ট করে তার ফাংশনটা কমাই দেব সে
2: আচ্ছা
0: তো সেটা মূলর সচেতন হওয়া দরকার সেটা আমি আর ডাক্তার পরামর্শ নেওয়া দরকার
3: কেউ বয়সর বেশি দেখা দিয়ে
0: না এইটা ইউজুয়ালি ছোট পিলাঙ্কর তো এতে না এটা ইউজুয়ালি আমার 20-50 পর্যন্ত সেই জিনিসরে এটা বেশি হয় ছোট ছুঁয়াকে এতে ইউজুয়ালি এতটা হুয়ে এই এজ গ্রুপে আমার বেশি আসব এই জিনিস
3: আর গর্ভবতী মহিলা মানকর পাই এটা কেমতি মানে অসুবিধা
1: স্ত্রী ক্ষেত্রে অধিক না পুরুষ মানক ক্ষেত্রে অধিক
0: না ইয়ার ইউজুয়ালি পুরুষ মানক ক্ষেত্রে অধিক কিন্তু ইনফেকশন র চান্সেসটা স্ত্রী মানক ক্ষেত্রে অধিক কারণ আম মেডিকাল পাঠাউনসে স্ত্রী মানকর পরিষ্রা নলীর তাঙ্কর সাইজটা বহুত কম পুরুষঙ্কর তুলনারে তো কোন হবে ইনফেকশনটা থরে এমতি আমি অনহাইজেনিক টয়লেট ইউজ কলে বাথরুম গলে বাহারে গলে ঝাড়া পরিষ্রা বাহারে যে আমার বর্তমান যে সব চালিছে স্বচ্ছ ভারত অভিযান বি যোগ যাহাকে নিয়ে আমার চালিছে এসব জিনিস ইনফেকশন অ্যাসেন্ডিং ইনফেকশন বলে কৌছু তো সে তল ইনফেকশনটা উপরকু সে যাব আর সেটা ইনফেকশন করিবার চান্সেস হয় সে ইউটিআই বা পরিষ্রা জনিত ইনফেকশনটা স্ত্রী মানক ক্ষেত্রে অধিকা পুরুষ মানক তুলনায়
2: ইউটিআইটা সাই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন
0: ইউরিনারি ট্র্যাক ইনফেকশন
2: যেটা পরিষ্রা তার মানে
0: তার রাস্তাটা পুরো আরম্ভ করি পরিষ্রা মুহ পর্যন্ত পরিষদর মুহ পর্যন্ত ইয়াকু আমি ইউরিনারি ট্র্যাক্ট বলি কৌছু সেটি আপনার ব্রুকক রহিলা পরিষ্রা নলী রহিলা পরিষ্রা থলি রহিলা আর ইউরেথ্রা বা বাহারকু যিবার পরিষ্রা নলীটা রহিলা যৌনাঙ্গ দেখি যেটা যাচ্ছে
2: আজ্ঞা আজ্ঞা
0: এ টোটাল জিনিসর সংক্রমণ হবার চান্সেসটা অছি
1: কেমতি পরীক্ষা করলে জানো আলট্রাসাউন্ড করা যায় না কেমতি